একফুলে গীত ও সাথী চল সীতা অর গীতা ফিল্মাতলে আশা ভোসলে আর কিশোর কুমার হান সওয়াজ আর ডি বর্মন হানি সঙ্গীতবদ্ধ কেলে আনন্দ বক্ষী হানি বরিল্লে।

মগাশনে তুমি একতাত মিউজিক্যালি ইয়ার্স এফএম রেইনবো 105.4 মেগাহার্টজের আমাদের স্টুডিওত আঠবার অজুন 4 মিনিট আর 30 সেকেন্ড জাল আসাত ইয়া খেণাক আমি আস্বাদ ঘেউয়া কাতারাচ আরম্ভাক ইয় মগা তুমুজো